0: আসসালামু আলাইকুম। সকাল ৭টা, আজ শনিবার, ২৪শে শ্রাবণ, ২৪শে সফর, ৮ই আগস্ট। বাংলাদেশ বেতার খবর পড়ছি শিরিন শিলা। শুরুতেই শিরোনাম, মুক্তিযুদ্ধ কোন একক রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম। গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে, জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থান গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এক অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছে, বলেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যা দায়ভার নিয়ে কারাগারে যাবেন, মন্তব্য আইনমন্ত্রীর। ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। অভিবাসী সংকট নিয়ে বিতর্ক তীব্র হওয়ায় ইতালির সঙ্গে সীমান্ত নিয়ন্ত্রণ আরোপ স্পেনের। এবং ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুই উইকেটে ১৯ রান নিয়ে বাংলাদেশের তৃতীয় শেষ দিনের ব্যাটিং শুরু। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ এবং মানুষের ভোটাধিকার, মানবিক মর্যাদা ও সম অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, বরং জনগণের রায়কে অগ্রাহ্য করে গণতন্ত্রকে পদদলিত করার ফলেই মুক্তিযুদ্ধের সূচনা হয়। তিনি গতকাল ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ লিবারেশন ওয়ার্ক ফোর্সেস ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশ লিবারেশন ওয়ার্ক ফোর্সেস এর ৫৪তম কমিশন ও ফেলোশিপ ডে উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র এখনও সাধারণ মানুষের কাছে অজানা রয়ে গেছে এবং সেই ইতিহাসকে সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে ও জনগণের সামনে তুলে ধরতে হবে। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও বলিষ্ঠ নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, বিশেষ করে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে উদ্দীপ্ত করেছে। বর্তমান ও আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই। গতকাল রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র শুধু নির্বাচন নির্ভর কোনো ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি। তাই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হবে।
2: আমরা যারা গণতন্ত্রকে টেকসই করতে চাই, আমার প্রথম কথা হচ্ছে সেই গণতন্ত্রকে টেকসই করার জন্য এটাকে আমাকে চর্চা করতে হবে। আমরা যারা গণতন্ত্রের জন্য কাজ করছি, গণতন্ত্রের জন্য লড়াই করছি, সংগ্রাম করছি, ৩ মাস ৪ মাস গেল না, আপনারা আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে আমরা বলছি যে পাঁচ বছর যেতে দেবো না একদম ফ্যাসিস্ট ভাষায় আমেরিকার ভাষায় কথা বলা হচ্ছে হাসিনা ভাষায় যে পাঁচ বছর যেতে দেবো না আগেই শেষ করে দেবো এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না আপনি পার্লামেন্টে আসেন পার্লামেন্টের কথাগুলো বলেন বলা হয়েছে পার্লামেন্টের কথা আপনার জুলাই সনদ নিয়ে কথা আছে গণভোট নিয়ে কথা আছে
0: মন্ত্রী আরো বলেন মত প্রকাশের স্বাধীনতা সহনশীলতা ও

0: অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়তে সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে কাজ করছে।
1: আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু এই কাজ আমার একার না, আমি পারবো না। এই যে আমি এতক্ষণ যে স্টেক হোল্ডারদের কথা বললাম, অন্য কোন জায়গাতে কিন্তু এতগুলি স্টেক হোল্ডারকে কিন্তু অ্যাসেম্বল করতে হয় না, এতগুলি কম্পোনেন্টকে কিন্তু অ্যাসেম্বল করতে হয় না, এই জগতে কিন্তু এত।

0: সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বর্তমানে যারা জুলাই গণ অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের করে নেওয়ার বিভ্রান্তিতে রয়েছেন তাদের সে বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তথ্য সম্প্রচার মন্ত্রী। তিনি বলেন, একটি গণ অভ্যুত্থান অসংখ্য মানুষের আত্মত্যাগ, পরবর্তীতে অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে সরকার গঠন, কার্যকর সংসদ প্রতিষ্ঠার সম্ভাবনা এবং সরকার প্রধানের আন্তরিক নেতৃত্ব সব মিলিয়ে আজ বাংলাদেশের সামনে এক অনন্য সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হলে এই মহান অর্জন আবারও হারিয়ে যাবে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। তিনি ডিসেম্বরে দেশে ফিরে এসে গণহত্যার দায়ভার নিয়ে কারাগারে যাবেন। মন্ত্রী গতকাল ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আগামী শৈলকুপা শীর্ষক মত বিনিময় সভা ও প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
1: উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করি, করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনি পথ ধরে হাঁটুক। আইনের পথ ধরে হাঁটলে আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকে দীর্ঘ, আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবেন।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সমুদ্র সম্পদ এবং সমুদ্র বন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হবে। ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। গতকাল কক্সবাজারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প একের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃতিকে সংরক্ষণ করে পর্যটনের উন্নয়নে সব ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হবে। শুধু উঁচু ইমারত নির্মাণই পর্যটন হতে পারে না। কক্সবাজার সমুদ্র সৈকতের সমগ্র 100 কিলোমিটার জুড়ে সমস্ত কর্মকাণ্ড হতে হবে। তিনি বলেন, কক্সবাজারকে ঘিরে উচ্চশিক্ষা ও সামুদ্রিক গবেষণার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সরকার একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে সামুদ্রিক শিক্ষা, গবেষণা ও দক্ষ মানব সম্পদ তৈরিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী পরে 500 শয্যার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন
2: বিহার নাক লংথুন และผู้เชี่ยวชาญระดับประเทศผ่านการเรียนรู้จากประสบการณ์จริงพบกันระหว่างวันที่2 กันยายนถึง9 ธันวาคม 2569 MCOT CEO of ASEAN รุ่นที่3มากกว่าหลักสูตรคือเครือข่ายแห่งโอกาสสมัครได้แล้ววันนี้ราคาพิเศษเพียงท่านละ 59,000 บาทโทร0944803076 0944803034และ0943966649สนใจติดต่อโฆษณาประชาสัมพันธ์ผ่านทางคลื่นข่าว MCOT News โทร02-201-6373
3: การแชร์ข้อมูลในสังคมออนไลน์ใครๆก็ทำกันแต่ระวังแค่คลิกก็อาจตกเป็นเหยื่อของโฆษณาที่แฝงอยู่หรือแค่คลิกก็อาจตกเป็นจำเลยจากการกดไลค์กดแชร์ข่าวกุข่าวลวงข่าวปลอมที่สร้างความเดือดร้อนเสื่อมเสียให้กับผู้อื่นจริงหรือมั่วชั่วหรือปลอมตรวจสอบให้แน่ใจก่อนกดไลค์กดแชร์ด้วยนะคะ
4: จิตกุศลของการให้ที่ยิ่งใหญ่ให้เลือดให้ชีวิตเลือดที่ได้จากการบริจาค 77% ใช้ทดแทนการเสียเลือดกระทันหันเช่นจากการผ่าตัดอุบัติเหตุคลอดบุตรและอีก 23% ใช้ในการรักษาโรคเลือดเช่นโรคทารัสซีเมียและเลือดไหลไม่หยุดเป็นต้น MCOT Radio Network ขอเชิญร่วมกันบริจาคโลหิตเพื่อให้มีปริมาณเพียงพอในการช่วยเหลือชีวิตเพื่อนมนุษย์ด้วยกัน 100.5 คืบหน้าข่าว News Update ช่วงลับลวงพราง
5: ค่ะสวัสดีค่ะคุณผู้ฟังคะขอต้อนรับนะคะคุณผู้ฟังเข้ามาในช่วงเวลาของลับลวงพรางนะคะประจำเช้าวันเสาร์วันนี้กับวันเสาร์ที่8 สิงหาคม 2569ค่ะพบกันนะคะกับดิฉันบรดมเจ็ดดอนค่ะส่วนเล็กวาสนานาโน้มนะไม่รู้เหมือนกันว่าวันนี้จะ

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গানে সরে সরে
3: কন্ট্রিস ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4